0: আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে রিলে কে গে থে পুয়ার আঞ্চলিক বাতরি ফ্রিকোয়েন্সি মডুলেশন 100.2 MHz পর ইয়ে আকাশবাণী কা হফলং কেন্দ্র হ্যাঁ।
1: তো শুরু করে ইনভেস্টিং কা পার্ট।

এই ফান্ডবার খালং বার খায়াবা এই ক্যাংসারি পিনসারি এই চিংমাই খা।